গায়ে খবেন রসনা খুশবু অলি রমেশ কুমার মঙ্গলা গণেশ ধীমা তথা মহেন্দ্র বাহাদুর সাহেব সদস্য গ্রহণ করে পাশে এবার প্রাধিত স্বাস্থ্য প্রাধিকার নির্বাচন পর্যন্ত আগে খরিদ

0: রাজে রাম রাম রাম রাম আপনি কিন্তু স্বাগত আমার রাজের বাদ কেন
1: ধন্যবাদ
0: আগে আপনি পরিচয় বটাই
1: আপনি
0: আপনি কি বলছেন।

0: যেটাই ইমা আসছে না ঠিক যেমন রাস্তা ইমা সঠিক কোন রাস্তা হবে না
1: প্রধান সাত মেকা।

যে বললে বাড়ি বা থাকো, আমার সন্দেশ অন্তে মাই পুকে কাছে আমার সন্দেশ চক্রবর্তী মুখে মুখে সন্দেশ ছড়িয়ে পড়া বাল কল্যাণ আরামবোধ বিদ্যালয় তুমি তার বিদ্যার্থীরা রেডিও গুরুবাবা এবং কো অবলোকন দশাইকো স্বাগতমা বর্দে আমার খালু সমুদায়মা সাক্ষা নাচ গীত শুরু রাজাপুরবাসীলাই কর সম্বন্ধী সেবা লিন অব নেপাল জানু নপর্ণে র রাষ্ট্রীয় সভামা মন্ত্রালয়কে মৌখিক তথা মৌখিক প্রশ্ন র সাংবিধানিক নিকায়মা বার্ষিক প্রতিবেদন পেশ नेपाली भाषाको हाम्रो सन्देश यति नै बेलुका पाँच बजे मौसम बुलेटिन लिएर आउने नै छौ। तबसम्मका लागि प्राविधिक साथी गौरी शङ्करलाई धन्यवाद।

0: ডায়মন্ডের সম্পূর্ণ সুতরাং হচ্ছেন প্রকৃতি রাগের মাত্রে সুতরাং বসানো পর্ব ভাবে মিশ্রে ভালো লাগলো
1: আমি সম্পূর্ণ যদি না ঘর বসে করে সফা রাখি
0: তার পরে পরে দুটো কুমির তার সবাই নদী নালামা

কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কাজ কা